ইয়াবা মিহুন্না মুসাইবা জহে খামাকান নুহাদা হুশকামে। এই নূহগে ফানুগে কওমগে মিহুন্না নুয়াতা হুদুগে ফানুগে কওমগে মিহুন্না নুয়াতা সালেহগে ফানুগে কওমগে মিহুন্না জেহুনু ফাদা মুসাইবা থেকে লুতগে ফানুগে কওমগে মিহু হালাকুয়ে দিয়ে দোস ইয়াবা মিহুন্না দুরেগে নুয়ে।

বিসমিল্লাহির রহমানির রহিম তুমি রাজুগে মিগাডিগ মুহিম খবর তোগে সুরুহি তোগে তেরেগা অনলাইন কো ব্যাপারি কুরুম গহুরি দায়িত্ব হালো কো দেবান কমা রাইসুল জমহুরিয়া বিতাড়ুচে সরকার গে খিদমাত মার্কাজ কে নামগা মার্কাজ তকে রাইসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ উফতওয়াফি মালে হামজো বর্গদ কুরমা সরকারুং আলমন্দা ফেভল তোগে হরদনা কম্বালাগনে পাইনাল আকুয়ামি ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসং রাজ্যকে ক্রেডিট রেটিং মাতিকুফি খাজাইতে ফেশে উদুয়ানি হামলা তা মেদুকডালুমা এপস সুমে একলাওয়ালুমগে প্লেনা আহারে ফায়তুই নামেস আদিবেস খাজাগে সিখি নিজাম কুরিয়ার মেনুল বেকমা ইনসানি হকুতক ওয়াকালা কুরা জামিয়া কুমপনেফি তুহেরাজগড়ুগে মিগনিগ খবর এক বিপত্তল কলি আলগুনে শক নাসি দেন খবর তোকে তাফসিলা কু কুরিয়া দান অনলাইন কো ব্যাপারি কুরুম গহুরি দায়িত্ব হল্লু কুরুমা মাসেকে কুরাব মুঙ্গেন্দবাকমা রাইসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদাড়বিচে এমনিক ফান মিফাদাম বিদাড়বি রাইতুঙ্গে হুরি কাম্বডুন তা সিদা রাইসুল জমহুরিয়ায়া হিসা কুরুমা কুরিয়া কেন্দা রাইতুঙ্গে আড়ু সিলসিলাগে মিহপ্তাগ প্রোগ্রাম গা ওয়াহকফুল দাকুম রাইতুঙ্গে আড়ু সিলসিলাগে নুয়ান প্রোগ্রাম গা মিহকওয়ানি টেমুইং অর্ডার জহু কুরুমা হুরি দায়িত্ব রাইসা হিসা কুরাব্বাফা এগতং গিন রাইতুনকি টেমুই তাকেতি কেন বাইকমশা মিহারু এভিয়াফারি কুরম দাইতকা কুরমত লাঞ্চেকম ফাহং কুরবে মেকমাগুলিগে রাইস বিদারবি টেমু ফদা অনলাইন প্ল্যাটফর্ম দা কোভিয়াফারি কুরম হুরি দাইতকা হল্লকেনোমা মাসেকে কুরবমু দাকম আদি এ মাসালা হল্লকো দেবানকম রাইস বিদারবি রাইসা বদল কুরবি লোফা মিহকুসমনি এমিহুনা দিমাওয়া কোঞ্জন্তা হিসা কুফা এগে তেরেগা মিসকিতাওগে সপ্তকা কিপলা এমি হুনা ফাসে হ্যাং এগেনে গোতে নেতুমগে কাম্বডুম ফাড়কুরি আদে আরটিএল বাহুগা দতরুকুরার বাস মাডুকুরা সরহতু নেঙ্গুম ফাদা কাংকাং হিসা কুরি রাইসকে কিব্যাং এ নাইদুনি বাস দতরুকুরার এ বাস সুটনি কোন সরহতত কাং এগেনে নিজামে হামজসাদিনমা আদি বড়তকুরু ফাণমাগো মিহার হদাফয় সরহদ লোফা মিহুম ফদা খা সহিয়া বেনবা মিহুনা ফাসেহ কাম ফাহাং কুরব্বা তেংহুরি মাগুতং হতায়রুয়েস একাং কামা সামাল কন্দিনমা এতফাবে মে কাম্বডুন্তা কাগুলিকে রাইস বিদালবি এনা হিসা কুরে বে কাম্বডুন্তা হাল্লকো দিনমা মাসেকে কোদ্দেবানি কামা সরকারগে খিদমাত মার্কাজকে নামগা মার্কাজ তকে রাইসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ উফতওয়াফি এমনিক ফান মি মার্কাজ তং উফেদ্দেবি তুহিরাজ্যগে জমহুরিয়াগে কানুন সাসিগে সতেক সোলবন মাদ্দাগে হাইন লিপটাগনবা ইখতিয়ারগে তাশুং রাইসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ সরকারগে খিদমাত মার্কাজ তং উফেদ্দেবা এইদারা থাকি দাখিলে সালামতা মাসেক্কে তিরকামা ফান্নিয়তা বেহে উজারাগে তাশুং হিঙ্গান তন্তনগে গতুকবানি হামজসওয়াফা

আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 ওয়ান আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে গিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেন গে দীন খালাস কো আহরেন আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ শে আতি সুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بي دين خلاص كوروا اكلاغ كي بي الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروا صدقات كي الله خالص كما يكو كورا كنت كم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن نہ ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেভ

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোগে তেরিয়েং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানেল্লা ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম বাতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এবরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়েসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্নাং নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এলিয়া মিহায়া লানেন হুটে লানে লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে